নমস্কার, ইয়া আকাশবাণী তুরা মেডিয়াম অফ নি 243.1 মিটার কিলো হার্স 1233 জাসিং অনুষ্ঠান প্রাসাদং তো অকতাই মানাক ছয় বেজিনকে 30 মিনিট আর 40 সেকেন্ড আগৈলে নিলগে লগিন আপারংনি জাসিং অনুষ্ঠান জংত এইজন মহান মরতনি মহৎ করসারি আকসি রাখাকে জি মরতান আপানি অধিকার লাফানো উজা আপানি কর্তব্যনি করবন মন রাখাই নিজা উচিত সর্দার বল্লভভাই পেটেল পেটেলনি এই পেন করসাই পড়েন অনুষ্ঠান চং আগৈত অনুষ্ঠান সি আগুরা নাপারংনে নাথুনি লেখাত হেমন্ত কোষনি নাথু মেরি মেরি এই সাইজানে

হ্যাঁ মন্দ খুশনি নাথু মেরি মেরি চাইছে অনুষ্ঠান সিয়া পারং নাথুনে মানা অনুষ্ঠান সেটাই আগবারাইতো কঠিকা কঠিকানি বিষয় দহা অসহযোগ আন্দোলন আর ভারতীয় নারীদানি ভূমিকা নাথুনা ভাই কঠিকা যা ভারত হাতকনি স্বাধীনতা আন্দোলন দুঙমেনা ব্রিটিশ শাসননি বিরোধে গনছে পিলাউ সংগ্রাম যিনি মূলত 1857 সনি সিপাহী বিদ্রোহ মহাত্মা গান্ধীনি নেতৃত্বে ভারতনি স্বাধীনতা আন্দোলন মূলত দুঙমেনা ব্রিটিশ শাসননি অবসান নি বিরোধে গনছে পিলাউ সংগ্রাম যা মূলত 1856 সনি সিপাহী বিদ্রোহ মহাত্মা গান্ধীনি নেতৃত্বে শ্রী দৌনি অসহযোগ আন্দোলন আর 1942 সনি ভারত ত্যাগ আন্দোলননি জড়িয়েছেন 1947 সনি 15 আগস্ট সে ভারত স্বাধীনতা মানু বা ভারতনে স্বাধীনতা লাখ প্রথম পর্যায়নি আন্দোলন দুঙমিনা 1957 সনি সিপাহী বিদ্রোহ মঙ্গল পান্ডে রানী লক্ষ্মীবাই নি নেতৃত্বে ব্রিটিশনি বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ জাতীয় কংগ্রেস গঠন দু 1885 সনসি আর রাজনৈতিকভাবে আন্দোলনে গতি প্রদান দিও অসহযোগ আন্দোলন আর আইন অমান্য আন্দোলন গান্ধীজিনী অসিংস নীতি লেখায় হাতক জড়ি জনসাধারণে অংশগ্রহণ তিনি ভারতীয় আন্দোলন 1942 সনি 8 আগস্ট সি ব্রিটিশনে হাতক অর্থাৎ ভারত হাতক সারাই খেলায় নিয়ে জন্য বাধ্য আর অন্তিম বা শেষ পর্যায়নি গণ আন্দোলননি প্রক্রিয়া আরম্ভ 1942 সনি ভারতীয় আন্দোলন আর স্বাধীনতা সংগ্রামনি বিষয়ে ভারতনি স্বাধীনতা আন্দোলন সে নারী অর্থাৎ মহিলা বা মাজুমরদানি ভূমিকা যা বিটা মিনা এ সম্পর্কটাই দাপান্ত ভারত হাতনি স্বাধীনতা আন্দোলন সে নারী দাপন পুরুষমিন বাজং সমান সমানান আগবাড়াই লাইতেনে আর সক্রিয় আর গুরুত্বপূর্ণ ভূমিকা যারং পালন দেতেনে মিনা অরংনি ভিতর সে সরোজনী নাইডু কমলা নেহেরু আর নাংনি হাতক থাকেনি ভোগেশ্বরী ফুকননি হানা মহান নেত্রী দাপন নকশি টকেন সারি আলেশ্বর সন্দনাথকে রাজ্যনীর নেতৃত্ব লাখাতেন মিনা প্রধান আন্দোলন জারংসি নারী দেনি অবদান যা অসহযোগ আন্দোলন 1920-22 বিদেশী বর্জন নকশি তৈয়ারী সকা খাদি প্রচার আর সমদলসি অংশগ্রহণ দিনি লবণ সত্যাগ্রহ আন্দোলন 1930 সন দান্ডি যাত্রা আর বিভিন্ন অঞ্চল জারংসি লবণ আইন বা সুমনি আইন ভঙ্গ দেখি গ্রেপ্তার বরণ দিনি ভারতীয়

আন্দোলন চি অর্থাৎ 1942 চন চি গোপন রেডিও চলায়নি শোভাযাত্রা আয়োজন দেনি পুরুষ বা পুরুষী নেতা দামিন বাজং কারাবন্দী দৌনিনি অকৎসীন আন্দোলন সজীব রাখায়নি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জারং ঝান্সিনি রানী লক্ষ্মীবাই 1857 চনে বিদ্রোহী অগ্রদূত দুমেনা সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসনি প্রথম ভারতীয় মহিলা সভাপতি দৌমেনা উজা 1925 চনসি নেতৃত্ব বহন দেমেনা ভগেশ্বরী ফুকননি অসম হাতকনি ব্রিটিশনি বিরুদ্ধে সংগ্রাম দেখে প্রাণ আহতি লাহানি বা আপনি জীবন জানে সারাইনি গঞ্জে প্রখ্যাত শহীদ দুমেনা অতিকান কনকলতা আর হাতকনি বেগাল বেগাল সংগ্রাম জারংসি অংশ গ্রহণ দিনী ভারতীয় নারী দেনি অবদান যা যথেষ্ট পাঙা দুমেনা অসহযোগ আন্দোলন আর ভারতীয় নারী দেনি ভূমিকায় সম্পর্কে বাণী কথিকা যা অনুষ্ঠান সিয়া পারং নাথুঙ্গ সঞ্জীব কুমার কোষনি হুরাংসি চাই সঞ্জীব কুমার কোষনি হুরাংসি চাই যা নাথুঙ্গা

জাসিং অনুষ্ঠান প্রচার দংত আকাশবাণী তুরা কেন্দ্র থাকি অনুষ্ঠান সিটাই আপারংনে নাতনে রাখাত স্বাস্থ্যকর স্বাস্থ্যকরণী বিষয় দহা পারিপার্শ্বিকতা আর নাংনি স্বাস্থ্যনি কারাশি উনি প্রভাব নাতনে পাই স্বাস্থ্য সম্পর্কে বাণী এই কথিকা যা পারিপার্শ্বিকতা বা পরিবেশ মিনবাজং নাংনি স্বাস্থ্য সম্পর্ক দামটি গভীর এক সুস্থ পরিবেশ যান নাংনে দীর্ঘায়ু বা পাঙাদিন খেঙ্খে তৌনি জন্য সমল লাখাও আর নিরোগী জীবন লাখাও আর টিঙ্কেন প্রদূষিত বা পলুষণদনি পরিবেশ যান নানান ধকনি মারাত্মক রোগনি সৃষ্টি দিরু নাংনি স্বাস্থ্যনি কারাশি পরিবেশনি প্রভাব আর ইনি গুরুত্ব কতগুলো বিষয়ে জারৌনি বিষয়ে আলোচনা দিনই রক্ত অনুষ্ঠাননি জড়িয়েছে পরিবেশন স্বাস্থ্যনি কারাশি প্রভাব দেখেরু জিটিংকাই লাম্পার নাথি দংনি বা বায়ু প্রদূষণ ধূলা ধুঙা আর বিষাক্ত গ্যাস যান হাফানি ব্রঙ্কাইটিস আর হাফনি কর্কট বা ক্যান্সার রোগনি সৃষ্টি দেনা মানু টি প্রদূষণ দংনি ফলে আর উইটি নাং সেওয়ন্দিনী বা নিংনি ফলে ডায়েরিয়া টাইফয়েড জন্ডিস আর কলেরা হানা মারাত্মক রোগ জারং দংনা মানু হা প্রদূষণনি ফলে হাসি ব্যবহার দংনি রাসায়নিক সার আর কীটনাশক বা চংমাকর থাতনি পানসাক পাঙ্কুর খাদ্য সুস্থ মিন বাজং জড়িয়েছে নাংনি কানসি ডাঙু আর লিভার আর বৃক্ষ বা কিডনি জারং নষ্ট দেনা মানু শব্দ প্রদূষণ বা হয়েছেই গাড়ি মটর লাউড স্পিকার তীব্র শব্দ বা পাঙা শব্দ বা কারণী জারোয়ান নাংনি নাখরনি খুঁটি দেনাই অপরিবন মানসিক চাপ অনিদ্রা আর উচ্চ রক্তচাপ নিয়ে সৃষ্টি দেরু সুস্বাস্থ্য নিজনু পরিবেশ পিতিন দেখে নাং সুরক্ষিত রাখায় না একমাত্র উপায় নহা গছ রোপণ বা পান কাহিনি অধিক পরিমাণে বা তামটি পরিমাণে পানপুলি কাইবারে বায়ু বা লাম্পার পরিষ্কার ডুঙো আর পর্যাপ্ত অক্সিজেন নাং মান্যে মানু প্লাস্টিকনি যে কোনো জিনিস বর্জন বা থুকনি প্লাস্টিকনি ব্যাগ বা বেগাল বেগাল জিনিস যেরম ব্যবহার দিনই বন্ধ দেনা লেগেও কারণ ইজা হা আর টি প্রদূষণ দেরেও আবর্জনা বা যাবর যথর জারণী ব্যবস্থাপনা নগ্নি বাড়িনি যাবর যথর জারং যাতে জেসি মসি থুকসাকে গঞ্চে নির্দিষ্ট জাগা জারংসি বা ডাস্টবিনসি থুকনা লাগিও পরিষ্কার পরিচ্ছন্নতা আবানি নক আর চারপাকে পরিবেশ সাফা রাখা

না লাগিও উনি ফলে সং বারকি সাদানি বংশ বৃদ্ধি দংসা যিনি ফলসি ম্যালেরিয়া আরো ডেঙ্গু হানা মারাত্ম রোগ থাকে নাং হাজানসি দং না মানু গঞ্জে সুস্থ আর নিকা পারিপার্শ্বিকতা যান কেবল নাং শারীরিক স্বাস্থ্য সান্দকজা মানসিক স্বাস্থ্য বন উন্নত রাখায়নিছি সহায় দিরু অকেনের পরিবেশ বাসায়না লাগিও আর জীবন জানে রক্ষা দেনে লাগিও আপাজা যিকোনো পরিবেশ নির্দিষ্ট প্রদূষণ জিতিংকাই লাম্পার বা টি স্বাস্থ্যনি কারসি প্রভাব টিকারনি বিতংভাবে তথ্য জারং রেংলানি জনু বিশেষ দিকে নাং স্বাস্থ্য বিষয়নি পরামর্শ যা পরিবেশ বিষয়নি পরামর্শ জারং নাং নানান ধকনি মাধ্যম লাখাই শিকাইকে বিতাকে উরং জনসাধারণ দানি মাজিছে যদি ফেকসরকনি বা বিলাইনি ব্যবস্থা দেরি উটিংকেবারে নাংনি পরিবেশ সম্পূর্ণভাবে নাং নিকা বা পরিষ্কার রাখায়না মানা আর নাকনি হাতক যা সুন্দর ডংখে পাংনা আর উনি ফলে মর্দামন সুস্থ দীর্ঘায়ু ডংখে টংনা স্বাস্থ্য সম্পর্কে বাণী কঠি গাজা অনুষ্ঠান পারং নাথ মানা তা অনুষ্ঠানের শেষে নাথ এলাকা তো ডিভিকা রানী কোসনি হুরাংসি চায়।

0: খেলা ম্যাডাম ইয়া ডেভেলপমেন্ট রং না গতা না সিমং না বাদিয়া ডিপার্টমেন্ট থাকা পয়সা রং নিগতা দাকছাকানি কো অনেঙ্গা
1: ফান কোচ গা মানেঙ্গা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার দিল্লি অনিকো বা প্রোগ্রাম নি বিমঙ্গারা SCA BADP
0: বোর্ডে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম না গ্রে গপন ডিপার্টমেন্ট রং বাক্সা বা গপন ডিস্ট্রিক্ট লেভেল অংজামেন স্টেট লেভেল অংজামাইনা মুন না সিমং খুমং আপসান খাম খামা মান থং থাঙ্গান খাইয়া
1: যে নাকি উনটি দাল দাল খা প্রজেক্ট স্ট্রং হোদে পন ডিপার্টমেন্ট বাক্সা মেনলি খা দিবা ছোনা ছোনা স্কিম স্ট্রং হোদে ছুঙ্গি ডিপার্টমেন্ট গতান টেক আপ খায়া ছুঙ্গাওয়া বেনিফিশিয়ারি ফর্মেশন বিষং VDC থারি মং গ্রুপ কেসা থারিয়া নাকি মং দে বিষং মিটিং প্রসিডিং রংহ সাবমিট খা নাকি রাখে মং বিষং স্কিম রংহ টেক আপ খা
0: মাদম ইয়া প্রজেক্ট রংক বা স্কিম রংক সঙ্গানি নামি রংরা মেরাকে বা সিলেক্ট খাওয়ামো
1: ছিঙা নাকি গভর্নমেন্ট গতা ছিঙ্ক বেসলাইন সার্ভে রং খাটনা হতনা ও বেসলাইন সার্ভে ও ছিঙা যে যে ভিলেজেস আংনি নদে দাওসনি সং রং দামো দাওয়া সসনি দখন ছিঙা সার্ভে খাগেন সার্ভে মিজাও সার্ভে খাদে মাছ চকোয়ে এন্দাকে ওয়া সার্ভে খামতো বানো ইলেকট্রিসিটি দোংজা বানো ছি দোংজা বানো রামা জালং দোংজা স্কুল রং দোংজা ওয়া রংক ছিগা নিগ্রকে এমন গভর্নমেন্ট না প্রপোজাল ওয়াতাতায়া এবং গভর্নমেন্ট বা ওয়া থাংখা বিশংনি থাংখা দোয়া গতাসা আর ছিনি নাম্বার অফ ভিলেজেস বাইতাগে আংনি নাও সৌরং দোয়া ভিলেজেস রং আর পপুলেশন বাইতা উনো ফাংচাপ কেসা বিশংবা স্কিম কো স্যাংশন খায়া উনি গমন গমক স্কিম ছুঙি প্রপোজাল রং কোদে রানা দে মানচা মতাম মতাম যে আন ইম্পর্টেন্ট ওরং কোসে রানা মানায়া ওর ফানারা লিমিটেড ফান্ডস আছে কোনা ফান বাংচা বেসলাইন সার্ভে খায় এবং বানোমাই দোঙা দোংচা ওরং কো মাসিনা মানা আরো ছুঙা স্কিম টেক আপ খানা মানা DLSC মিটিং ও ডিস্ট্রিক্ট লেভেল স্ক্রিনিং কমিটি মিটিং ও ছুঙি মেম্বার আঙারা DC চেয়ারম্যান আর মেম্বার আমারা MLA যেখানে আপনি কনস্টিটুয়েন্সি আঙা গেগানি কনস্টিটুয়েন্সি খাব খা মহেন্দ্র গাছিম সলমান ফরা সব সাকি MLA বিশংবা মেম্বার অংগা DC চেয়ারম্যান দাকে মং আর ডিস্ট্রিক্ট অফিসার স্ট্রং মেম্বার অংগা লাইন ডিপার্টমেন্ট নি বিশংবা মিটিং আসংা উনোবা ডিসকাস খাখুইঙা বাদে বাদে স্কিম কো রানা নাঙা বাদে বাদে মাই ডেভেলপমেন্ট অংখুজা উখো নিগ্রকে সারা
0: ইয়া বোর্ডে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিও নাসিমংনি পার্টমেন্ট নমো বাদিতা কিলোমিটার সঙ্গে কিন প্রজেক্ট রং রানা গতাম
1: দাও দে ইন্টারন্যাশনাল বোর্ডার বাংলাদেশ নি জিরো নি ছিং কিলোমিটার নো না রানা মানা ওয়ান MHA নি গাইডলাইন্স গতা ও যে কোচিং সার্ভে খা হা ওয়ে ছিঙা দে জিরো টু 20 কিলোমিটার্স খোলরুক কিলোমিটার ও না বোর্ডার এরিয়া নি সংরং জিরং দোয়াছিম বোর্ডার এরিয়া নি খোলরুক কিলোমিটার ও না ছিঙা রা সার্ভে রং খা তাও দে অকর্ডিং টু গভর্নমেন্ট জিরো টু 10 কিলোমিটার্স রং ফেসিলিটি নাম বাতা নেমং উনিগমন ছিঙা GPS সার্ভে রং বা খাইঙা দেখে মং যে সংরং কিলোমিটার ছিখং ও না গাকা ওয়ারং কোসা ছিঙা রা ছিঙা ওয়া কিলোমিটার ছিখং ও না ডেভেলপমেন্ট খাসন খাসন রোরোয়ানি জামান সা ছিঙা ছিখং ও নি খোলরুক ও না শিফট খা পাগেন এন্ড দ্যাট ইজ আ খাসন খাসন গভর্নমেন্ট নি প্ল্যান দে ছিখংনি খোলগ্রক টেকে মানে খোলরকনি খোলাচ্ছি টেকে মানে খোলাচ্ছিনি সত্য আও না দেখে রান্না মেঙা জিরো টু 10 বা 10 টু 20 বা আপসান স্কিম রং রান্না মাগেন উয়া সঙ্গ রামা রং চালাং রং দোংজা ওদে দোঙা ওদে ছিঙা ওখানে রাজা চোকা নিবা গপন স্কিম রং ছিঙা রান্না মানুষ খাগেন ওয়া নাঙা নিখ্রি
0: ম্যাডাম ইয়া নাসিমাংনি প্রজেক্ট কো রামা জালাং রং স্কুল রং আর ওন দিকে দুংথা নুংথা মন্দিরংনি নাঙানি রং মো ওরং নিখ্রি ওনেঙা ওরং নাগ্রে মন্দিরংনি জাঙ্গি থাঙানি ছোল রং কোবা দাকামা
1: হোবে নাকার হবা দাকা যে কোচিঙা আগানা লাইভলিহুড প্রজেক্টস লাইভলিহুড প্রজেক্টস রং হবা ছিঙা দাকা ট্রেনিং ও না অ্যাপিকালচার ট্রেনিং পিজা জিল্লানি ও ট্রেনিং কোচিঙা ও না হা আর কে সারা মাশরুম কালটিভেশন হবা ছিঙা ও না হা ট্রেনিং তাও ট্রেনিং মতং পোট্রি ট্রেনিং আর কে সারা ব্ল্যাক স্মিথে যেন আথে দোকা ইয়ে ট্রেনিং রং কোথাও ছিঙা নিঙা যে দক দিয়ে মন্দির আন্থাং থাং নি লাইভলিহুড না আন্থাং থাং দাকে ছানা গতা তাকাং না মানগেন বিশং না ট্রেনিং রং খো না তাও বিশং কাসন কাসন নিকো আন্থাং থাং না ছোল খো মানা গতা দাকে মং বিশং এ রং খো আন্থাং থাং আন ফালগেন মার্কেটও দেখে তাকে মং আন্থাং থাং নি লাইভলিহুড না তাকে বিশং দাকে রে ও উইভিং না বা ছিঙা তাও ইয়া কালাইচার ফারা সঙ্গ তাল গ্রে ও ছিঙা উইভিং না হ্যান্ডলুম গেছ খং কো অর্ডার খা